রাখো প্রজাতি দুটো নরক নিরোগী মর্গ কানি সকির বমরয়া মাকাটা মামাগে পাকো প্রজাতি দুটো নরক নিরোগী মর্গ কাকুয়াটো জকু মজা নরে চিন্তি